আছো, শুনু হলো বুবাম মা শুন দাজু ভাই, লেখে কবিতা শেরমা রাখি সিদ্ধ কালিলাই, জিল্লা পর শঙ্খ সভা চাইনপুর হো গাঁও, দাহাল পাদে ব্রাহ্মণ মহু প্রভ্রম প্রসাদ নাও, নারিবল কো হুক্কা খলনে ফলাম কো ঝির, নবই বর্ষে উমের দেখি হাঁকে বিদেশ তীর, ঘর ছোড়ে রানা রয়েছ কুকুর লেনি না পাক দুঃখ পাইও, ঘর বাট হিনে কো দিন বেলি টার কো বাস, কইলে নহেড় কো কেটা মাতা ঝন্নাই খুশকিও শাস, ভোলি পাল্টা বল্লা তল্লা ধনকুটামা পুগে, কল্লে দিন থো বাসা বসন চৌতারি পোরগে, চৌতারি মা পাল্টি আমা সপনা মা মঘরই পুগে থে, কঠাই বাড়ি তিলালি তারি গাই মেরা বনাই মা চরম থে, পরশি পাল্টা লড়খা রাউদই ধারা নামা বল্লা, পুগদা খেরি মাটার কো শুনে হাল্লা খাল্লা, পয়সা ভনে সাপাই চড়ে মাটার মা হেরা, খাইলে পয়সা ভালো মালাই খুপাই চড়িয়েরা, এড়ে মাতা পাইদালাইয়া মা মদেশ কো তো চারকে গাম মা, অগি বিদেশি কিয়ে না বুদ্ধি না বড়নালে, এতি খেরা দুঃখ পর বিদে না পড়নালে, মোমা স্বর্গে মনু ভয় ম পাঁচ বর্ষ কোহুদা, বাল খমা পড়ন পাইন সাড়ে সাতলে ছুঁদা, জয় শ্রী পশুপতি নাথ মা দুঃখী কো গর্ণ হোসায়েদা।

বিচার কবে লই মা, বিচার কবে লই মাম, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুলদ, সাত পরে পছি আমালাই।